0: নমস্কার, আপনি একত আহাত রেডিও পুনেরি আওয়াজ 107.8 এফএম। খুশ রাখো, খুশিয়া বাটো।
1: নমস্কার মিত্রানো, আত্তাপর্যন্ত আপন বগিতলেলেচ আহে কি কুম্ভার সাধ্যা মাটিপাসুন কিতি কলাকুসরিনে জীবন আবশ্যক বস্তু বনতো। त्यानंतर कुंभाराच्या पोटजाती